প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়িবলৈ। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটো পলর নির্ভরযোগ্য বাতরির সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in। নতুন ভারত, ন রূপত আকাশবাণী।

0: ইউজিসি নেট পরীক্ষার ইংরাজি বাণিজ্য আর সমাজশাস্ত্র বিষয়ত পুনৰ পরীক্ষা অনুষ্ঠিত করার কথা ঘোষণা করেছে। আর ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতাত স্পোর্টিং ক্লাব দিল্লি আর ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব সেমি ফাইনেলত প্রবেশ করেছে।
1: আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু আৰু বিবিধ ভাৰতী গুৱাহাটী আজি পুৱা আগবঢ়াইছে লিউচিনিয়া বৰচেতিয়াই, প্ৰযোজনা কাৰ্তিক সূত্ৰধৰৰ।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি সোমবার, 1433 ভাস্করাব্দর শাওন মাহর আজি 31 দিন, 2026 খ্রিস্টাব্দর আগস্ট মাহর 17 তারিখ। পঞ্জিকার পৰা পোৱা তথ্য অনুসৰি আজি শুক্লপক্ষৰ পঞ্চমী তিথি। আজি সূৰ্যোদয় হৈছিল পুৱা 4:58:40 আৰু আজি সূৰ্যাস্তৰ সময় সন্ধিয়া 5:54:25।

0: কিউআর কোড স্ক্যান করক, 5000 টাকা ক্যাশব্যাক পাওক। বাহ, আরো কি লাগে?
1: পসিলে
2: ইউপিআই পিন কেবল পয়সা পঠিয়াবলে দিব লাগে।
3: আরবিআই এ কয়,
4: জানি রক, সতর্ক হই রক।
5: মেরে প্যারে দেশবাসী, জব হমারে দৃঢ় সংকল্প কে সাথ সামূহিক ভাগিদারি কা সঙ্গম হোতা হ্যায়, তো পুরে সমাজ কে লিয়ে অদ্ভুত নতিজে সামনে আতে হ্যায়। ইসকা সবসে তাজা উদাহরণ হ্যায় এক পেড় মা কে নাম। ই অভিযান অদ্ভুত অভিযান রহা। জন ভাগিদারি কা এসা উদাহরণ বাকই বহুত প্রেরিত করনে বালা হ্যায়। পর্যাবরণ সংরক্ষণ কো লেকর শুরু কিয়ে গয়ে ইস অভিযান মে দেশ কে কোনে কোনে মে লোগো নে কমাল কর দিখায়া হ্যায়। মে এসে সভি প্রয়াসো কি হৃদয় সে সরাহনা করতা হুঁ। মেরা আপসে ভি আগ্রহ হ্যায় কি এক পেড় মা কে নাম ইস পবিত্র অভিযান সে আপ জরুর জুড়িয়ে।
6: বৰষুণৰ প্ৰতিটো টোপাল সঞ্চয় কৰক, আমাৰ ভৱিষ্যত সুৰক্ষিত কৰক।
4: বিবিধ ভাৰতী গুৱাহাটীৰ বিভিন্ন অনুষ্ঠানত ভাগ ল'বলৈ আপুনি আমালৈ হোৱাটছএপত মেছেজ কৰিব পাৰে। আমাৰ নম্বৰ হৈছে 600-31-66-944। পুৱা প্ৰচাৰিত ফোন ইন অনুৰোধৰ গীতৰ অনুষ্ঠান সুৰধ্বনি আৰু সন্ধিয়া প্ৰচাৰিত সান্ধ্য আলাপ অনুষ্ঠানটিলৈ আলোচিত বিষয় সম্পৰ্কত আপোনাৰ মতামত আদি প্ৰেৰণ কৰিবলৈ আপুনি আমাৰ হোৱাটছএপ নম্বৰটি আজিয়েই টুকি থওক। আমাৰ নম্বৰ হৈছে 600-31-66-944। আপোনাৰ সৈতে আমাৰ যোগাযোগৰ এক নতুন মাধ্যম হৈছে হোৱাটছএপ মেছেজ। আমাৰ নম্বৰ 600-31-66-944।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুরপরা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংর আজই ফোন করক 9957568450-ত।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: চিত্ৰগীত অনুষ্ঠানত শ্ৰোতাসকলক এতিয়া শুনাবলৈ লৈছোঁ কেইখনমান অসমীয়া, পুনৰ কৈছোঁ কেইখনমান হিন্দী বোলছবিৰ গীত। প্ৰথমে শুনো আহক এক ৰিষ্টা ছবিৰ এটি গীত, কুমাৰ চানু আৰু অলকা য়াগ্নিকৰ দ্বৈতকণ্ঠত।

Rana klanta na hao, rana klanta na hao, rana klanta na hao, rana klanta na hao. Ei muhurto loi, ji muhurto te mor, kimanto te ke, kutru dutta tiri na hai moran. Rana klanta na hao, rana klanta na hao, rana klanta na hao, rana klanta na hao. ঝনঝনাই আজি ঝনঝনাই মোর গণন জোয়ানর মারণাস্ত্র গম গমাই আজি গম গমাই জয় প্রতিজ্ঞা ধ্বনি রে মোর রাষ্ট্র নিয়তির রূপ ধরি কাপুরু শত্রুর বিদারিম বক্ষ করিল লোপন দিগ্ভ্রান্ত নহও দিগ্ভ্রান্ত নহও দিগ্ভ্রান্ত নহও দিগ্ভ্রান্ত নহও কোন সক্রান্ত যে সক্রান্ত মোর দেহ ধ্বজার হয় বর্বর আঘাত অকাল পতন রণক্লান্ত নহও রণক্লান্ত নহও রণক্লান্ত নহও রণক্লান্ত নহও।

0: আজি জাগ্রত হয় প্রতি রক্ত বিন্দুতে সহস্র শহীদর সাহর ঐতিহ্য উজ্জ্বল হয় নর রক্ত লুলুক কর রাজ্য লুলুক নর রক্ত লুলুক কর রাজ্য লুলুক করো সাবধান হ পশ্চাৎগামী মহারুদ্র রূপে মহাসত্য রূপে মহারুদ্র রূপে মহাসত্য রূপে নোর মুক্তি সন্ন হয় অগ্রগামী দেশর মাটিত আমি বক্ষ রক্তেরে স্বাক্ষর করি করি সপিম জীবন রণক্লান্ত নহও রণক্লান্ত নহও রণক্লান্ত নহও রণক্লান্ত নহও এই মুহূর্তলৈ যি মুহূর্ততে মোৰ সীমান্ততে
1: সুৰৰ কৰণীয় অনুষ্ঠানটি এইবাৰ আগবঢ়াইছোঁ কুমাৰী নিৰূপমা হাজৰিকা আৰু কমল চৌধুৰীৰ কণ্ঠৰ দুটি গীত গীতৰ কথা আৰু সুৰ বিষ্ণুৰাভাৰ

0: শ্রোতাসকলে ইমান পরে আলী আকবর খানের স্বরোৎবাদনত রাগ ভীম পালাসি শুনিলে। এয়া আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু, খন্তেক পিছতে বাতৰি শুনিবলৈ পাব।
1: এয়া আকাশবাণী।

লাকে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু বীরতার রেখা কেথা নবাং নিলি বন্তি টিমৌপি ননহেজং লাংকেথিয়া লঙ্কানা হক দুন কেথেনাই শিবসাগর সরাইদেউ জোরহাট লাপেন গোলাঘাট হাওয়ার লাংকেথিয়া কিছু গেফুদুন আদাদা তুমা ফানপিনি আদুন্ধু আংদেং জুংজুং আকেরা পি পাজির পন্তাংল চিফমিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা লাসো আবি আলং দনসুরি থংকেব্রাই সিরা ফারো সিরকেব্রা ফকেব্রাই সি কানা হক দুন আহেমতু নাতুম ফান সিকা করুর ফ্লিকেব্রা টক সিরা লাখ সিরকেব কেব্রা কেথ মাতাঙ্কা পেছন পন্তাংল দিসপুর লোকসেবা ভবন আলং কাপে দুপন ইসি বিরটা পাংডা কামে আলং চিফ মিনিষ্টার কানিংজে লাসোয়াপ্রাং লাহাই আহাবার দনসুরি ট্রকেবরা প্লিরা লাক দিয়াইথা দনসুরি ট্রকেবরা প্লিরা ফারু নের কেবরা সিরকেব কেবরা ইসি আহেম তু নাতুম ফান সিকাসুরি ক্রেপ হো ফো আতঙ্কা বাতাই ইসি আফান পাজির পন্তাংল লাংকেথে আলং কানা হক দুন আহেম তুন পেনাং আফান কে সিকাসুরি ক্রেপ হো ফো বাতাই ইসিয়া কেরা পাজির পন আসাই পেটাং পনল সেটা শিবসাগর কনস্টিটুয়েন্সি পেন বাংসুরি কেথম আদাদা তুমফান কালাখা পনাসাই পেডবৈলাং লাপেন আকেনাং সৎপুলংতে কেথম আভি আলং লাহাই আদাদা তুমফান জুংজুং আকেরা পি পাজির পনপু পুসি চিফ মিনিষ্টার ডক্টর শর্মা পাচাতাকল হাওয়ার আলং তমন্তি প্রিন্টকে কাই কাই আসন সি চেবাংল লাপেন স্টেট গভর্নমেন্ট লাপেন আকেরাপ লাপেন পুথত কাপাবুচি পনাসাই তা পেচাত পনল কানাহক পনাফাই কাংতন পন পনাফিজং ইসি ওয়েব পোর্টেল আজকপেন আফাই পাচাতাক পনপো চিটিয়া চিকলু আন আদুন্ধু আবি কালাখা আসাই পাংচেং পোপুতা চিপিনি সারপেন পাচিনি পনলু স্টেট আলং

0: ang hong ta ing nim jok plot po. Adun tu, kesu ta long le det po aposi se kachilang anam ta nang litum pedam jok plot po. Lapen barpi barso ke do ahut nang litum therak jok plot po. Lapen ke arta ke ongdum sarpi sarbura atum lapen osomar atum anta barpi barso ke dam joy ke po lapen ning theklong po. Munit atum barpi barso ke dam adim athik abik kave lapen barpi barso ke do tap abe kaching hoy det pena joksi pokso pokang akesota kelong lo lapen pok ahilong ta dokok titilo lasi nanglitum kadto kaveta hemarlo lapen hemkom hemrai kapang thirjir thekji aphan abangke kemesen lapen kang thirjir barpi barso ahem chikim nangji tangte nangli hemalong lapuson do ikloma avelangli putangte kikim serakji aphan bor I ignon
1: lo nang deng along pen puthot adun thalon jira jujeya prang pini alamjir arjek sanang pini alamjir ke agriculture awareness mate katiki kapheju along kachini nangji asanamung bangso puthak lamjir arjek sanang kethan ponji mondol tera
2: ilitum karbiang long lapuan along li hoor ki ong ilitum ajat asai le tiki sitame ali ki long aphan ilitum claim pon un sok pen cheng lok ason ason nempo birik hippi hanjang tharmit hanso lapuson kaprek kaprek haku pen dali tum lahai asai nang tiki bom lo wang bom lo bon sita ilitum karbi akhaya tumobang non puanarni stameli tum ongdung pen kachojor cholang ponji mate commercial aputhak kilong ponji iltum mang matha pon pilang nonan sita lasi nili rat aphan kachunri kangtung mate kithurmi owe kimi tum han kachunri kangtung ke lapuhenlo iltum along lapu analong li kithe along li ki ong ho or ki ong iltum matha si un e monsita ilitum akhe atum piniarni la chojor cholang mate commercial aphan pu ke claim abang ilitum malong zoom o lapen ke avi pusinili mathadam lasi non kithur mi mate ovi kimi atum lahe alam chuklem chodam aphan pu kaprek kaprek ki e karcheji aphan matha si ilitum anso se eprang কাংথে দাং আটোয়ার পেন কিদামজি আফান লা সাই কাটিকি দা এসন পুসি নীলিমা থাদাম কাটিকি পেন লকটা ইলিতুম আখেইতা পাপরাংডুন ঠেকজি পুনিলি মাথা দাম আঠে ইলিতুম আলং ননমাত সাই কাটিকি আফানকে লংলে কি ইলিতুম না হকটা আদিম রিদাম নাংনে চুরিদাম নাংনেল এমেকা ঠেংনো মাসি লংলেটা দল আসি আজাদ আকামলে ক্লেমি পুস্তা নেমপলি টিকিজি সিতা হানজাংলি টিকিজি সিতা হানসলি টিকিজি সিতা লাপুসন মেসেন মেসেন আসন ইলিতুমলং ডাক কার্বিং লং লং কে ইলিতুমলং বাংকে ননমাটকে আজাত আসাইলে টিকি সিতা ইলিতুম হর পিনাং নেলা আরাম বাং পিচুনাং প হাবিত পানাং প পিচুনাং প লা পিচুনডেট আফিলো দে ইলিতুম লা কে ক্লেম কে দাম নং সিলিতুম ক্লেম পামে দাম পামে লপতে ইলিতুম আলে দা লংই আসি ইলিতুম লা সলে কে লংই ফান কে ইলিতুম অনুতিন সিতামে সাই কাটিকি পেন্দা আলে চিপালং পো পো মাথাসি ইলতুম সাই বাং টিকি নাং পো ইলতুম আখে জংসি সাই টিকি কে পুলোতে বাং আতুমসি ইলিতুম আলং লে লং বাং পো সাই নাং টিকি পো আলং তুমসি বাং আলে বাং নাং এন পো ইলি মিঠাং আতুম বাংকে ইলিতুম বাংকে বাং আলংসি চোনাম দুনাং পো চোরে দুনাং পো ইলিতুম টাঙ্কা পয়সা কে হা বাং আলংসি দাম পো লাসি নন কিঠুর মি ওবে কি মি আতুম লাপুসন কে মাথা চিলার পন পেন সাই কাটি কিজি আফান পু অনুতিন আকর্তে ইংজির তুমস্তামে বর ই পেন নেতা সাই টিকিজি সাই টিকি পেনসি নেতা চিপা চোলংজি বা নেতা হেমতুন চবুচিজি পু মাথা পেন সাই টিকি পুলোতে ইলিতুম এপ্রাং কাংথাই ডাং আটোবার মে ও নন ইলিতুম লাংদাম লনাং ইলিতুম আলং বাংকে ননমাংকে থেক সের সের আতুম সিতামে সাই কাটিকি বাং

কার্বিংডেং কার্জলং বামলাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পেন কার্বিংডেং কেবং মিডিয়াম ভি পেন মিটার ভারু প্লিরা ক্রে ইসিরা তবরা ফ কিলো হার্স পেন ভারু টক্সিরেন করা সিরকেবলা পেন মেগা হার্স পেন লে ভারু ইসিরা ইসিরা তবরা ট্রক হ্যান্ডলো

0: দামি বুঝতাম এই আপর ডোক আসি আপরা টেং পেন এর তুম জুইটা জুই নাই ক্লেম দা ক্লেম নাই দামটা দাম নাই আসি আপরা টেং পেন এর তুম হল আপর লং পেন এর তুম পাচি টন ডুন ঠেক পেন ইলি তুম সাই কাটি কি বাংসি ইল তুম আহক পেট আকাম ক্লেম নাই আসি আহক পেট আকাম বি ক্লেম লো পুলোতে ইলি তুম আফান কাচিং থুর আওয়ার সাই আভি দেজি পু বাংকে ইলি তুম মাথাওয়ান এ কাচিং থুর আওয়ার সাই কি দোবেক পো আসি আনু তিন আকর্তে ইঞ্জির আতুম সিতামে নমাংকে সোপিন সো সো আলো সো পালামা বেলো সো আলো সো তুমতা সোপিন সো তুম কোসন মা কে ক্লেম উন কোয়ান মা এ ক্লেম উনকে সো আলো সো তুমতা ননকে ক্লেম থে লাসন থাক থাকসি আকাপ্রেক কাপ্রেক আসাম লংটা বাং সো আলো সো তুমতা ক্লেম ওলো লা তুমতা বাংটা আমেন আনং দুদুন প্লং তুমতা দলো লাসি লাসন থাক এলি তুম কার বিয়া আংলং আলংটা সো আলো সো তুমতা এলি তুম পাপ্রাং দুন জি পুলোটে এলি তুম সো আলো সো তুমতা মে সাই টিকি তা থেক পট এ তুম ক্লেম নাংপো সোপিন সোটে আসি এ ক্লেম নাই পো আলামে কাললো আলো সতুম তামে ক্লেম মেলো লাসি কপি মাকে থেক আকাম আনকে সলো সতুম তামে ক্লেম নাংপো সোপিন সোতুম দা ক্লেম নাংপো ক্লেম রাপ পেলো পোটে সোপিন সো সো আলো সো পুজলা দা কে থাক থেপিন বেন ক্লেম রাপ পেলো পোলোটে ইলি তুম আলে বাংকে লং রেপ অনু তিন লং রেপ পো ইল তুম আহেম হুম তিন আদন তিন আরং তিন সামে ইলি তুম চিংথুর রেপ পো কারণ
1: লাপানপর নাকলিতুম সাই কাটিকি কাপে জুয়া পুথাক কাচে রক্ত কালামথি মন্ডল তারাঙ্গে থানপন আলামজির আর্জুলং তাংলো লাকি আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বি ইংডিংকে বাং মিডিয়াম ওয়েভ প্যান মিটার ফারু প্লিরা গ্রে সিরা তঙ্গরা ফ কিলো হার্স প্যান ফারু টক্সিরাইং করা সির ক্যাপলা প্যান মেগা হার্স প্যান লে ফারু ইসিরা ইসিরা তঙ্গরা ট্রক হ্যান্ড পুথা তাদুন্থু লুনাং দে ইংলং প্যান লুঞ্জির আর্জু সেনাং কিলুঞ্জি রজনী টিমুংপি আলু নালাম থি নাংকি চেসং আপিনপো

লুন বানাং ডেঙা লং পেন রজনী টিমুং পি কিলু না লুঞ্জির নাংকে চেসং পিন পো পার্জু লং তাংল পুথত আদুন্থু লুন বান আং ডেঙা লং পেন লুঞ্জির আর্জু জে প্রাং পিনাপকার বেং ডেঙা লং কপি পিসি কেরতকে পার্জু পনিক জিমা চেথা নেকসানা পেনাপ কি পাই পাই নি ফাই ক্রিনের কেপ দুর্মি আনি কার্বিং ডেং লং পেন আপ্রাং সি বিরটা জুগ লং পো সারলাম লপেন সারলাম থি পেনাপ কি দুর্মিয়ার নি আপদ সি লুনাং ডেং লং পেন সাংপি সুশিকলা হানসিপি কিলুন কেপাচে তাক পঞ্চিং আলুঞ্জির আসনসন আর জুগ লং পো লপেন কাদম তেরাং পি শৈক্যা কিলুন আলুঞ্জির লপেন লুবিতা টিসুপি কিলুন আলুঞ্জির আলোকত সাংপিমার আং ডেং আলং তালিনা বেপি পেন ওয়েভিং লপেন এমব্রয়ডারি আপুথাক রোহিলা রং পিপি পেন চিহুচিপুর আলাম জিরদা আর্জেক লংপো ততাংতি লুন বানাং ডেং আলং পেন পুথত আদুন্ধ আলুঞ্জির আর্জেক সানাং কিলুঞ্জি পূর্ণকান্ত তারু আলুনালাম থি প্রায় টাংলু উবং নাকাং হন

শ্রোতাসকলে আধুনিক গীত শুনিছে গৌতম শর্মার কণ্ঠত। এবারে আহক কৌস্তুভমণি শইকীয়া রচিত এটি গীত গৌতম শর্মার কণ্ঠত।

0: পারফেক্ট নাই আর যদি কিবা অসুবিধা হয় চিকিৎসকর পরামর্শ নিশ্চয়কৈ লব
1: যেহেতু আমার নির্ধারিত সময় শেষ হয়েছে আপনি এইখানে সময় দিলে আহিলে ব্যস্ততাপূর্ণ আপনার সূচির ডাক্তার মৌসুমী কৃষ্ণ ঠাই আপনার অশেষ ধন্যবাদ জ্ঞাপন
0: ধন্যবাদ
1: আজিলে আপনার ইমানতে বিদায় জানাইছো
0: নমস্কার
1: নমস্কার।

আরে আম আম আম পকা আম, ফর্মটি মারিলে আম সরি পড়ে, কিনো জানো ফর্মটি আমাক লাগি ধরে, আমি বোলে নপড়ো ফর্মটি নপড়ো, কত পাওয়া শুনলাম বা এডাল বা আমার নাম এটার ইমান তো হা, কত পাওয়া শুনলাম বা এডাল বা আমার নাম এটার ইমান তো হা, টু টু টু টু টু টু টু টু টু টু।

0: বুঝিছে গণপতি বাবার শপত বাপুজির লগত দাণ্ডিলৈ যাম বুলি পুনৰ পৰা বাট কৰিবাই আহিলো শেষত মনৰ আশা মনতেই ৰল
1: তিৰুপতিৰ পৰা আহিছো দাণ্ডি যাত্ৰাত বাপুজিৰ সংগী হ'ম বুলি কিন্তু ভাগ্যত নাই তথাপি আফচোচ নকৰো দাণ্ডি যাত্ৰাত যাব নাপালেও বাপুজিৰ দৰ্শনটো পাইছো
0: এইটো অৱশ্যে ঠিক কথা কৈছ মাই
2: জো বোলে সো নিহাল জলন্ধৰৰ বাসিন্দা তাকদীৰ খৰাপ তথাপি কাৰো কথা শুনা নাই বাপুজিৰ পিছে পিছে যামেই যাম যি হয় হৈ থাকক জো বোলে সো নিহাল
3: মাথা খারাপ এত হাল্লা করিস কেউ অল্প ফুইলে বলে দিও না ভাই ও খালসা ভাই
2: আরে বাঙালি বন্ধু ইয়ে ক্যা কলকাতা হয়
3: দুঃখ করে লাভ আছে মাথা খারাপ বাবুজি সকাল মানে আর্লি তো রাইজ মানুষ এত ঘুম না দিলে আমার মাথা ব্যথা করে আন্ডারস্ট্যান্ড
2: সোজা সোজা বন্ধু সোজা

0: আরে বন্ধু, আরে উঠ ইয়ার, আরে উঠ না, আরে উঠ উঠ, যাত্রা আরম্ভ হব এতিয়া। ও দেখো ঠাকুর দাসজি, আব্বাস তৈয়বজি আশ্রম গৃহর পর উলাই আইছে। আরে ও বাঙালি বন্ধু, উঠ উঠ ইয়ার, উঠ না,
1: মাথা খারাপ। হ্যাঁ জোগাই দিলে কি,
0: ও দেখো, ও দেখো আ রা হ্যায়।
1: আচ্ছা আচ্ছা,
2: হ্যাঁ

0: যাত্রা শুরু হয়ে যাব যেন পাইছো। ধরি মহা মহাত্মা গান্ধী কে
1: জয়,
0: মহাত্মা গান্ধী কে
1: জয়,
0: মহাত্মা গান্ধী কে
1: জয়,
2: বন্দে
1: মাতরম,
2: বন্দে মাতরম,
1: বন্দে মাতরম।
3: ভাই বন্ধু সকল শুনক, মই ঠাকুর দাস আর মোর কাহত এয়া আব্বাস তৈয়বজি।
4: সালাম আলাইকুম।
3: খন্তেক পিছতে বাপুজিয়ে মীরাবেন, সরোজিনী নাইডু প্রমুখে 870 গৰাকী সংগ্রামী সতীর্থক লগত লৈ দাণ্ডি যাত্রা আরম্ভ করিব। আপনালোকে বাপুজিয়ে যার পথটো মুকলি করে দিয়ক আর সকলে একে মুখে কক, ভারত মাতা কি
1: জয়,
3: ভারত মাতা কি
1: জয়,
3: মহাত্মা গান্ধী কি
1: জয়।
5: হোয়া বাপুজি উলাই আহিছে।
6: কোট কোট
5: হোয়া হোয়া বাপুজি উলাই আহিছে। বাপুজি যোৱা বাটো থিয় হৈ আছে কিয়? বাপুজি আহিব দিয়ক, আহিব দিয়কচোন।
3: গান্ধী মহাৰাজ অমৰ ৰহে,
1: গান্ধী
3: মহাৰাজ অমৰ ৰহে,
1: অমৰ ৰহে, অমৰ ৰহে।
5: আহিছে আহিছে।
7: জো বোলে সো নিহাল বাঙালি বন্ধু, মই আহিলো।
0: মাথা খারাপ ও খালসা ভাই, মোকো লৈ যাক না ও খালসা ভাই।
5: ভগবানে তোমাক দীর্ঘজীৱী কৰক, মোকো লৈ যোৱা বাছা।
8: মাই মই যাম।
0: মাথা খারাপ, মাথা খারাপ, দেরি করে লাভ কি? চলো চলো চলো।
1: বন্দে মাতরম,
2: বন্দে মাতরম,
1: বন্দে মাতরম।

0: Nasional.
1: Mahatma Gandhi ki.
0: Jai.
1: Mahatma Gandhi ki.
0: Jai.
1: Mahatma Gandhi ki.
0: Jai.
2: Oh Khalsa bhai. Khalsa bhai. Amra eshe gechi.
3: Are yaar bahut badhiya.
4: Bhai.
3: Ganapati Baba. Namaskar.
5: Namaskar.
4: Ho was up? Ho wa. বাপু যে নিজ হাতে সাহাব আর লোলাইন ভঙ্গ করিলেন।
2: সুন্দর অতি সুন্দর
5: সুন্দর বড়িয়া।
6: ইয়া আল্লাহ, এবার হিন্দুস্থানের পৰা ফিরিং এক যাবলৈ প্রমাণ জারি করা আল্লাহ।
2: আসসালামু আলাইকুম, কোর পৰা?
6: ওয়া আলাইকুম সালাম, রাজ থেকে।
2: আস
6: বরসাত তালুক খেরা জেলা। আল্লাহ কসম, আমি এইবার

0: মাটির খাজনা নিদিও চাও ফিরিঙে কিমান দিন হিন্দুস্থানত টিকিব পারে।
1: আরে বহুত বঢ়িয়া বহুত বঢ়িয়া, ইয়াতে ভগত সিংক ফাঁসি কথা তুলা মালে, এইবার খেনো রেজাল। বলো পূর্ণ সরজ,
2: পূর্ণ সরজ,
1: বলো পূর্ণ সরজ,
2: পূর্ণ সরজ,
3: পূর্ণ সরজ।
4: সমবেত স্বেচ্ছাসেবক সকল শুনক, বাপুজিয়ে আপনার উদ্দেশ্যে একটা ঘোষণা আগবাইছে। আইন অমান্য আন্দোলনের অংশ হিসাবে বাপুজিয়ে সমগ্র ভারতবাসীক মুক্ত মনে বিদেশী বস্ত্র বিলাতী মদ বর্জন কার্যসূচী জপিয়াই পড়ার আহ্বান জানাইছে।

গান্ধীজী উদাত্ত কণ্ঠে ঘোষণা করলে, অনতি পলমে তেওঁ ধর্সানার সরকারি ডিপুলৈ গৈ লোন তৈয়ার করব। কিন্তু সেয়া হৈ নুঠিল। নিদ্রামগ্ন অবস্থাত গান্ধীজীক

ভারত মাতার মান সম্মান আমার হাতত, আপনার সিহতে মারধর করব, কিন্তু কোনো কারণতে আত্মরক্ষার চেষ্টা নক, আনকি আঘাতের পর বসার বাবে হাতও উপর নুতুলিব। বন্দে মাতরম।

0: আব্বা, তুমি খান সাহাবক লগ পাইছানে?
1: কোন খান সাহাব?
0: হে যে খুদাই খিদমতগাৰৰ নেতা খান আব্দুল গফুৰ খান।
1: ও হিমন্ত গান্ধী, মই যে লাল কুট্টা দলৰ সদস্য তই হবলা নাজান?
0: জানো জানো, সেইবাবেই সুধিছো।
1: কেলেই লগ নাপাম বেটা? পেশোৱাৰৰ প্ৰায় সকলো মানুহে তেওঁক চিনি পায়, বহুত ইমানদাৰ ইনচান। এই তই জাননে নাই, আজি 20 এপ্ৰিল ঈদ উৎসৱ। আজি এই পেশোৱাৰত আৰম্ভ হ'ব আইন অমান্য আন্দোলন। বল, আমিও ঈদ মেহফিললৈ যাওঁগৈ। বল
0: বলা আব্বা। হো আছো আছোন, কোনোবাই যান আমাৰ ফালে দৌৰি আহিছে।
1: হা
2: বেগ চাহাব, বেগ চাহাব, চাবা পেশোৱাৰ জ্বলিছে, আপুনি ইয়াত ধুম্বা বজাই আছে।
1: কি হ'ল কাজী মিয়া?
2: হাঙ্গামা লাগি গৈছে। ঈদ উপলক্ষে ৰাতিপুৱাই বহুত গরিব ইমান পাহাড়ি সীমান্তত উপজাতির

0: করো ইয়ে তামাশা।
1: বেগ সাহেব আকবরই না যাব, গুলিয়া গুলি চলি আছে।
0: নাই কাজি মিয়া যাব লাগিব, প্রীতি সরানে বেহাত্রীর প্রতিবাদ করিব লাগিব। পান করো।
1: বেগ সাহেব, বেগ সাহেব,
0: প্রীতি হুকুমত নাই চলেগা, আনাসি পান করো।
2: হে মারো, শুট হিম।
1: বেগ সাহেব,
2: আব্বা আব্বা।

0: অম্বিকা আনন্দ প্রীতি আর টাইগার শুভেচ্ছা জানাইছো তোমালোক। মা কালীর আশীর্বাদ আছে আমার লগত, আমি বিজয় লাভ করিবেই। লুট করা ব্রিটিশের অস্ত্র ভান্ডার, আগবাড়া আগবাড়া।
1: ও মাই গড, রেভিলিয়ন, মিটনি, অ্যাটাক, আই সে ফায়ার,
0: রিপাবলিকান আর্মি জিন্দাবাদ, রিপাবলিকান আর্মি জিন্দাবাদ।